क्या खूब फरमा दी है मोहम्मद रफ़ी जी और लता जी की आंचल सजनी आपको ले चले और नदिया के पार। खबोन योरसेल्फ या खबोन योरसेल्फ सोम्स हूफ ये निट्स द फरांदरन ओम मोई त सेन। वो सेन फा नतूर perfect en mooi. Niet je leeftijd, niet je gezicht, niet de kleine lijntjes die vertellen waar je bent geweest. Er zit schoonheid in jezelf, durven aankijken en denken. Dit ben ik, ja, dit ben ik. Met alles wat het leven heeft gegeven, genomen en geleerd. Niet perfect, wel echt. En misschien is dat wel het mooiste wat je kunt zijn.

0: ये सब गीत कॉफर किया गया है आ ए से। ओरिजिनल ये गीत गाया गया है लता जी के मुखारबिन से। और आज हम सुने हैं न्यू आई ए कॉफर सॉन्ग्स 2020 के। ये सब बदलाव है मेरे दोस्तों। एक मिनट बाकी है दस बजने में और आज के लिए मैं आपसे रुखसत हो रही हूँ। यही आशा उम्मीद है कि आने वाले कल में आपसे ज़रूर मुलाकात होंगे। तब तक के लिए आप भी अपना ख्याल रखना, दुआ प्रार्थना में मेरी को याद भी रखना। स्वीकार कीजिए सेविका शांता की प्यार भरी नमस्कार। सभी को एक शुभ दिन होवे।
1: हर काम के लिए, हर अपर्टेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक एडवर्टेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार तक सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 0736 23 2047। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
2: Advocatenkantoor aan het Raam Zoet wakalat ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
3: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
2: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delft, Laan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
4: Voor hulp bel nu 015-21-59-22-7.
2: Advocatenkantoor aan het Raamsoet.
5: Dit is het Vahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Bart Meijer.
6: In het onderzoek naar het geweld in Overasselt heeft de politie maandag 2 nieuwe verdachten opgepakt. Het gaat om 2 mannen van 24 en 25 jaar uit Amsterdam. Op meerdere plekken zijn huizen doorzocht. De politie nam daarbij meerdere wapens in beslag. Vanwege die wapenvondst is ook een derde verdachte gearresteerd. En dat is een 19-jarige Amsterdammer. Zijn rol in de zaak wordt nog onderzocht. Het geweld tegen NS-medewerkers blijft stijgen en daarom moet de politiek nu echt ingrijpen. Dat eist spoorwegvakbond VVMC. 3 jaar geleden kwamen er bij de NS nog zo'n 2700 meldingen binnen van agressie, maar dit jaar staat de teller al boven de 5000. Momenteel draagt de hoofdconducteur een bodycam en lopen sommige BOA's op stations bij wijze van proef met een wapenstok. Volgens de vakbond is dat lang niet genoeg om de veiligheid te garanderen. De meeste datacenters in Nederland houden water- en stroomverbruik geheim, ondanks een wettelijke rapportageplicht. Het CBS stelde dat